0: হ্যালো, অনিল লোকরাজ।
1: হ্যালো সুনীল লোকরাজ দাদা, জোহার।
0: জোহার না, আগে না সাঙ্গাস নাই, কোন বলা স্যার?
1: হ্যাঁ দাদা, কত গ্রাম লেখা আমি বলেন দাদা, গ্রাম মধ্যতা নির্মফার আলে।
0: আর দাদা সাঙ্গা না, কায় কায় কাম পতা চলেছে?
1: বড়িয়া না দাদা, আজকাল কাই কুয়াস গরমি বাই ছড়ালি সে
0: সব পায়ে বাড়তেস না, খুব গাম আয়।
1: হ্যাঁ দাদা, আলে দাদা মন গীত শুনতো হয় না?
0: আলে সাঙ্গা, কোন গীত কে শুনতে কাজ ফোন লাগালা সে জালে?
1: দাদা আমাকে লক্ষ্মীর খুদরাম ফোনি বলে। আচ্ছা ফোনি বলে আপনি লোকে গীত শুনান।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা, তুমি যেমন করলো গীত কে শোনাও।

0: তবলি ফোকা গেলি রে, হাতে ডালে মুন্ডে লালি, রাম রতন মুক্ত বলি ফোকা গেলি রে।
1: রেডিও শুন তো ভাই বহন মন দেখা আপন মন জানলাস হতি কি আজ মে ফের গোটক বললে গাও তো গায়িকা কলাকার বহিন সঙ্গ গোট বাত করে সে তো সব লে আগে তো চুনাও সাং গাও চুনাও সাং।
0: মাছ নাম সনিতা মরকাম হায়।
1: হ্যাঁ
0: মাই গ্রাম বড়ে সিলাটি চ আয়।
1: আচ্ছা বড়ে সিলাটি বললে নে কোন কোন্ডাগাঁও জেলা?
0: কোন্ডাগাঁও জেলা মে পড়ে সে।
1: আচ্ছা তো সুনিতা মরকাম এ সাং জসন কি এই জন গাও তো বিতি জন কলা বলু বে বললে নে তুই কিদলো রইস আর সব কি শিখলি সালে?
0: মাকে গা তো চ রুচি তো বচপন লে রে, করিবন কক্ষা ছটবি লে হামেশা গায়ে সাইছে।
1: আসান আচ্ছা
0: গাও তো চো হামেশা মো মতলব স্কুল আর কলেজ মান মে হামেশা মৌকা মিরলি
1: হ্যাঁ হ্যাঁ
0: গাও তো চো।
1: আচ্ছা বললে নে পিলা বেড়ালে পড়তো বেড়ালে
0: হাও
1: বললে নে আগেলে মন রে রুচি রে বলু
0: হাও
1: হ্যাঁ। তো গাঁও নে কোনি তা নে কাঁই শাদী বিবাহ ওগরা নে গেলে বলে গাঁও তীর রয়েছে?
0: হাও শাদী বিয়া মে লেকিন উতরো নি গাঁও সাই।
1: আচ্ছা
0: হাও
1: আচ্ছা
0: আসনে গাঁও মে গাঁও গাঁও মে যো গাঁও সা দূষণ পের গাঁও সাই কা কে।
1: হ্যাঁ হ্যাঁ আসান হ্যাঁ গাঁও চো জন বলে পারম্পরিক জন গীত মানে এই গীত মন বলে গাউ আস বলু বে
0: হাও এজে কে
1: হ্যাঁ
0: জানতো সন মন কে।
1: জানতো সন
0: হাও
1: মানকে হ্যাঁ হ্যাঁ। তো সুনিতা আমার কামে সাং যেসেন কি বলে নে তুচো জন পড়াই লিখাই বলু বে হ্যাঁ কিতলো তক পড়লিসিস কায় কায় সাবজেক্ট ধরুন পড়লিস কাহাঁ তক পড়লিসিস?
0: মাছো পড়াই বস্তর বিশ্ববিদ্যালয় লে এমএ হিন্দি লিটারেচার মে
1: আচ্ছা
0: হোলি সে।
1: হ্যাঁ হ্যাঁ
0: আর অভি নে ক্রাইস্ট কলেজ লে ডিএলএড বেল হোলি সে।
1: হ্যাঁ হ্যাঁ
0: অভি খরগড় বিশ্ববিদ্যালয় মে সঙ্গীত চো পড়াই করে সে।
1: আচ্ছা সঙ্গীত নে বললে নে তো সঙ্গীত সঙ্গীত তো খুব হয়েছে
0: হাও
1: হ্যাঁ কি
0: হাও
1: নেই তুই চোখায়?
0: হিন্দুস্তানি সঙ্গীত।
1: আচ্ছা হিন্দুস্তানি সঙ্গীত নে
0: হাও হাও
1: হ্যাঁ হ্যাঁ বললে নে কিতলো বরক হলি উতা খেরাগড় নে হিন্দুস্তানি সঙ্গীত চু?
0: অভি তো দুয়ে দুয়ে সাল হলি সে।
1: আচ্ছা 2 সাল হলি সে
0: হাও
1: হ্যাঁ কিত সাল চো মতলব
0: চার
1: কর্তব্য?
0: সাল চ আয়।
1: 4 সাল চো
0: হাও
1: আচ্ছা। তো ইয়ে হিন্দুস্তানি সঙ্গীত নে যেসন কি 2 সাল হলি বললিস বললে নে মোর যেসন কি 1st সাল নে পহিল হ্যাঁ সাল নে কায় চিজ কে পড়াওয়াত সঙ্গীত নে?
0: পহলে সাল মে
1: হ্যাঁ
0: পহলে তো ফার্স্ট সেমেস্টার মে আমকে অলংকার পড়ালা,
1: আচ্ছা
0: অলংকার চয় বারে মে নলেজ দিলা।
1: হ্যাঁ
0: উতরলে সেকেন্ড সেমেস্টার লে রাগ স্টার্ট হলি।
1: রাগ
0: হাও
1: হ্যাঁ
0: থাট ওগেরা ওগেরা।
1: আচ্ছা। তো দক রাগ বললি সে বললি সালে মোর নে দক সঙ্গীত জন শিখতো বিতি আয় বলে আরো আর হো বলে মোর করুয়া তো আলহন কি আল গাউন বাতে শোনাও দেখ
0: অলংকার
1: হ্যাঁ।